একটা খানা নিয়ে গেছে কোথায়? যেন প্রথম কাজে অতিরিক্ত খানা রয়েছে সরস্বতী তৈরি জন স্বাস্থ্য মানুষের একটা ভাগ্য সবাই পাশা অনিবার্য শুরু করে আমরা